ওরে আরে রে শাম, আবিনে মারি মা টুকি ফোরে, কামারা কামার মারু আলুঙ্গা যে শাম, আবিনে মারি মা টুকি ফোরে।